0: ქანი ლომან ნათეს თუმათვა ზდუმაზდვა ჩული კუშუნი რცანჟი ჭაზბასე ნათირიასეთ კარგილიან ნუ ფესე სანათი ხეთილა დაახე ანუ დაახ განპე ანუ კოლდინგ მოდ ზერბი ნათირი ან სტრინჩი იუტინ დისტინტ პუ მანა მაბინგ მა ლეგ ბანჯი სონსე ინ დისტინტ პუ ჭაზბასე ნათი ჩული ნი კუშუა ზომელა ნათა ზოხარჩი იომათომა ფესე სან კუშუა ნათა გონაქ სტრინჩი ზოსე ნანგოს მიალებსე ᱡᱜᱟᱵ ᱱᱟᱜᱟᱛᱟ ᱞᱚᱝᱵᱨᱩᱞ ᱜᱩᱞᱤ ᱪᱩᱞᱤ ᱱᱟᱜᱟᱛᱟ ᱥᱛᱚᱥᱩ ᱢᱚᱡᱚᱞᱟ ᱪᱩᱞᱤ ᱱᱤᱠᱟᱱᱟ ᱵᱩᱛᱤ ᱭᱚᱝᱥᱮᱥ ᱫᱩᱠᱷᱟᱥᱴᱤᱠ ᱢᱟᱱᱟᱢᱟ ᱢᱮᱭᱚᱝ ᱢᱟᱪᱷᱟᱛ ᱫᱤ ᱠᱚᱞᱤᱝ ᱢᱚᱡᱮ ᱵᱤᱥᱛᱤᱱ ᱯᱚᱝ ᱚᱨᱪᱮᱥ ᱥᱮᱱᱤᱴᱮᱥᱚᱱ ᱢᱮᱪᱮᱥ ᱯᱤᱥᱴᱚᱨᱤᱠᱟ ᱭᱚᱝᱥᱮ ᱤᱱᱡᱨᱮᱛ ᱱᱤᱱᱠᱟᱱ ᱠᱩᱱ ᱱᱟᱜᱟᱛᱟ ᱭᱩᱴᱤ ᱞᱟᱫᱟᱠ ᱞᱫᱟᱱ ᱨᱜᱟᱵᱱᱟ ᱨᱜᱟᱵ ᱠᱷᱟᱠ ᱡᱮᱢᱩ ᱠᱟᱥᱤᱢᱤᱨᱤ ᱠᱟᱱᱟ ᱱᱟᱜᱟᱛᱟ ᱥᱚᱥᱚ ᱦᱚᱸᱥᱮ ᱨᱜᱟᱵᱱᱟ ᱱᱟᱛᱤ ᱫᱤ ᱠᱷᱮᱛᱮ ᱞᱟᱫᱟᱠ ᱭᱟᱱᱩᱜᱱᱟ ᱱᱟᱛᱤ ᱠᱟ ᱥᱠᱟᱞᱤᱭᱩᱛ ᱯᱤᱫᱤ ᱯᱟᱵᱟᱱᱫᱤ ᱩᱫᱟᱨᱮ ᱛᱮᱱᱮ ᱱᱟᱛᱤ ᱪᱩᱞᱤ ᱠᱩᱥᱩᱱ ᱤᱱᱴᱟᱨᱱᱮᱥᱱᱮᱞ ᱢᱟᱨᱠᱮᱴ ᱨᱮ ᱱᱟᱜᱟᱛᱟ ᱞᱮᱵᱟ ᱛᱷᱚᱱᱤ ᱛᱤᱱ ᱤᱱᱠᱟᱱ ᱠᱚᱱ ᱡᱩᱱ ᱥᱟᱠ ᱞᱮᱵᱤ ᱥᱴᱨᱚᱞ ᱯᱚ ᱭᱟ ᱱᱟᱛᱤ ᱪᱩᱞᱤ ᱱᱤ ᱠᱩᱥᱩᱨ ᱜᱮᱞᱟᱭ ᱩᱪᱪᱟᱥ ᱵᱟᱥᱮ ᱭᱟᱱᱤ ᱱᱟᱛᱤ ᱠᱚᱞᱮᱴᱤ ᱜᱮᱞᱟ ᱪᱟᱪᱟᱥ ᱵᱟᱥᱮ ᱱᱟᱛᱮᱥ ᱚᱨᱪᱟᱨ ᱥᱮᱱᱤᱴᱮᱥᱚᱱ ᱤᱥ ᱱᱟᱜᱟ ᱡᱟᱠ ᱪᱟᱥ ᱵᱟᱥᱮ ᱞᱮᱵᱥᱮ ᱤᱱᱠᱟᱱ ᱱᱤᱫᱟᱨᱟᱝ ᱤᱱ ᱱᱟᱝ ᱱᱟᱛᱤ ᱫᱤ ᱚᱨᱪᱟᱨ ᱴᱩᱱᱤᱭᱟᱝ ᱵᱟᱜᱩᱱ ᱭᱟᱱᱩ ᱜᱩᱭᱩᱛ ᱠᱷᱟᱱᱤ ᱫᱤ ᱥᱟᱠ ᱥᱩᱜᱩᱱ ᱥᱟᱵ ᱥᱩᱛᱨᱟ ᱵᱟᱥᱮ ᱱᱟᱛᱮᱥ ᱫᱩᱥᱮ ᱞᱮᱠᱷᱢᱚ ᱵᱟᱥᱮ ᱡᱟᱠ ᱪᱟᱥ ᱵᱚ ᱥᱟᱥᱟ ᱤᱱᱠᱟᱱ ᱪᱮᱡᱟᱨ ᱵᱟᱱᱟ ᱭᱩᱝ ᱢᱤᱡᱟ ᱜᱚᱱᱮᱱ ᱫᱤ ᱥᱩᱠᱯᱚᱨ ᱥᱩᱠᱯᱚ ᱱᱟᱛᱩᱱ ᱥᱩᱠᱯᱚᱨ ᱥᱩᱠᱯᱚ ᱤᱱ ᱢᱤᱫᱤ ᱥᱛᱨᱤᱱ ᱱᱟᱛᱤ ᱪᱩᱞᱩ ᱜᱩᱥᱩᱱᱤ ᱠᱟ ᱢᱟᱪᱟ ᱱᱟᱛᱤ ᱚᱨᱪᱟᱨ ᱴᱩᱱ ᱱᱟᱛᱤ ᱪᱟᱢᱚᱞᱟᱜ ᱪᱩ ᱥᱩᱱ ᱥᱟᱠ ᱱᱟᱛᱟᱝ ᱥᱨᱩᱝᱞᱩᱥ ᱱᱟ ᱵᱚᱞᱩᱥᱮ ᱪᱟᱢᱛᱤ ᱭᱚᱝᱠᱮᱜ ᱫᱤᱠᱟᱱᱮ ᱭᱚᱝ ᱱᱟ ᱫᱩᱱᱤᱠᱟᱱ ᱜᱮᱞᱟ ᱡᱚᱥᱟ ᱪᱤᱜᱟᱛᱮᱥ ᱯᱷᱟᱱᱛᱚᱥᱞᱤᱱ ᱢᱟᱛᱟᱝ ᱤᱱᱪᱟ ᱠᱟᱥᱱᱤ ᱮᱱᱠᱟᱱ ᱠᱩᱱ ᱤᱥᱯᱨᱟᱣ ᱫᱮ ᱠᱟᱡᱟᱠᱥᱮ ᱫᱤᱨᱤᱝ ᱟᱠᱟᱥᱵᱟᱱᱤ ᱠᱟᱨᱜᱤᱞ ᱥᱴᱩᱰᱤᱭᱟ ᱥᱮᱜᱮᱛ ᱯᱨᱚᱜᱨᱟᱢ ᱮᱱᱩ ᱜᱨᱟᱠ ᱯᱮᱢᱤᱝᱱᱟ ᱟᱪᱷᱮ ᱯᱷᱟᱛᱤᱢᱟ ᱜᱚᱱ ᱢᱚᱝᱜᱚᱞᱯᱩᱨ ᱱᱟ ᱥᱠᱩᱛᱤᱱ ᱠᱚᱱ ᱠᱟᱱᱟ ᱯᱷᱮᱥᱯᱚᱵᱟ ᱥᱮ ᱴᱤᱥᱤᱠ ᱯᱨᱚᱪᱩᱜᱮᱛ ᱟᱥᱥᱟᱞᱟᱢ ᱟᱞᱟᱭᱠᱩᱢ
1: ওয়ালাইকুম
0: আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আশিফ আতিমা গোমা ইয়ারেস টু স্পিংস দিলি
1: আকাশবাণী কারগিল সবসে পেলা না ইয়ারা ইয়া শুকরিয়া ইয়ারেস গাছা সোনিয়া দি রেডিও কারগিল ইদি নিয়ানো গাছি কনগা সাসিস কল না গা ইন্টারভিউ না তে গাছা সোন দিয়ে কিউ সে গাছি গা মাসা ইল চি নামি মান সন ছাপা লেপ চি সে ইয়ারা বহুত বহুত শুকরিয়া জি উনন মনসি সাহেব
0: বখশি জু আশিফ আতিমা তা গাতি স্পিরিট টোন পজিনা দিলি গাতা ট্রান্সপ্লান্টেশন ভেজিটেবল সেডলিং ইয়াং কিচেন গার্ডেনিং স্কুল গাতি জেরি কিনে টিচার জিন জু গাছলা ইয়ারেস ইয়াং দিস পোচা ফিং মাত দিস পোচান দিস পোচে সোনুন ইয়া গার নাখং মা দিস পোচানি কানা ইয়ারেস গাছলা ফান্তোস লেনে দিস চাস পিস কোলিং এ টিচিন গোমা আছে ফাতিমা তাদারে গাতি সাগাত পানি লাস পোখলাং স্পোচানা ছাস লগেচানা ইয়া দে লাসুন গাতাং দরে ডুলিং ইউটিন সোলার ইয়ানু তাকখান মং মুস গাতাং ছুনমা গাতাং আল্লানে ইনজু চানা ইয়ারি কেরে দুটি ফালুজ বেত কি গোমা দিস পোচাও ইয়ারেস খামা তাবাতা ya yeres poata dispochanga tuljok shikas we deskola chi bakhshis
1: kashe jumun chi ngachas khama ta ba ji as pocha gya chaz la wa qati ka waqse ka solar en ta banana bahal la kyon se diga bazar la ngate sel bana khun la laksan ngata monsun po normal chik sonde laksan na chana solar en tabs kanun bahal as bana skam se dere mima sa shikayat mamale bjia
0: kasa
1: gena ngachas ngati chaz sa ga tabse normal base ঠিক ঠাক বাসে দাকসান দে সিজন পেন আচাস ঠিক বাসে খেয়ার চেন খনিস দাকসান ঠিক ছে নজরে জের বানা আচাস স্পচা সোলার লমিতা বা যাচা সাকতা বা দিয়া সোলার লজে ছন্মা তাপসে না স্পচা আমা বাহের লা জিন সাকতা বা জিয়া
0: কাসা কাসা বিলকুল লুই চামচিন গেরে সাকাল লাগে বাদ বাসে লুই চামচি সং দি সাকা তুনিকা ইরাল তাবিয়ার বাসে স্পচা স্পসে ছন্মা স্পসে লুই চামচি শেদেরা
1: কাসা জুমনচি আচাস 2012 এনা এলেকাচার এনো গ্রাস্টিশন বাসবিন কোনি সেলফ হেল্প গ্রুপ চজরে
0: কাসা
1: ইনা আচাস 10 নাফার বম সেলফ হেল্প গ্রুপ চজ আচাস 3 4 সাল চি গ্রুপ এনো জয়েন বাসাঙ্গাতে সাকিয়াত কেরায়া লেনে টাপস দেখেন আ তাং বম সাতা ইতেফাক চি মালুস সুনো সু মালুস বানা
0: কাসা
1: কোন আলাক দিন সে কোন তাং সু খান সা কে সু আলাক আলাক সু দেখেন আ গাড়া চাস ইয়াং আতি গিয়া গ্রুপি বম এনো ইয়াং বম কাতে কোন সে জয়েন বাসে চুপ সে 2012 yana dilas bu bas injia sakyati naxsan chakpa dang ajang gya das na phar pa man itefaq ne yam bo kon do 3 sal 4 sal chi kon duks bin chana tegen elting ates nga tang das na paris group che se las bas e ya naxsan chakpa ne kon is sonma jose guchi jose es poja jose tang cha nga di ka sel ba cha ba ki nga z ngari jing phet chang jak se yot
0: kasa
1: dula ya tar phet chang az alushyo pon jorang ishik tap se yot ফেচে হাগ না ইয়া সালাদ না সামন লাগ না গিয়ন গাং মিস পজা তাকসে
0: বর্ষ বর্ষ কাসা ইয়া বর্ষ জাশপতি মা মানার দেমো কি ইয়ারে জেরনা ইয়া লো গাতাং বানচি সং সিন সুগি 2012 আন এলটি গেনতাং গাতি এগ্রিকালচার ডিপার্টমেন্ট পি লাগ তু তিয়ানক সেলফ হেল্প গ্রুপ চোসে ইয়ান্তে দিলাসুন বিনিয়ত পনা মানা আর দেমো

السلام علیکم آکاشوانی کرگی لکھنا خبر پرینتی خدمتیں گلزار علی کوارٹر یسترتونی وزرائے خارجاونی گرسپو دیرنگ نئی دلیا تھما تھونین فستیر مانگی وزیر ڈاکٹر ایس جے شنکریز دی گرسپ صدارت بسپن دیانوک آسٹریلیے فستیر مانگی وزیر پینی وونگ جاپانی فستیر مانگی وزیر توشی میتسو موتگی دونا امریکی فستیر مانگی وزیر مارکو روبیس کھک لینین দি চিক ডিলি প্রেস কনফারেন্স পদ সরতান ডক্টর এস জে শঙ্করিস এর গেস্ট্রেতুনি রক্সবেন কোয়েট গেস্ট্রেতুনি বারে অনুক লাসুল্লা ইয়াং স্ত্রাতনার তানপোর চোচে কান্তাংস কংগ্রেস কোয়েট এর গেস্ট্রেতুন